দোয়া করছি। তো তেলো ঢি চিকেন গাকতেই চ্যাং এডো এ তালাঞ্জর। আন্দে দেও সালাত পাগি বাত আন্দে সামালাইকুম পাগি আন্দে দেন কালিতে ইচেন সালাম কাসাদা ইয়া পেন্ডেঙ্গার সুকাপুরা কে আন্দে দেন সাত সালালো আমিন টেরিমা কাসি সমোগা আন্দা পুন সাতান বাগিয়া সালালো। Oke, lagunya dari Repina kita enggak punya. Alisa ada ya, Debu-debu Jalanan boleh ya. Sudah disiapkan. Andri Dewo, tunggu lagunya. Kakak Amar berikutnya. Duh, kakak ada amang kakak teh. Siang kanden bunda. Kanden bunda Tois Manco menurut lagu na iming-iming Rita Sugiarto. Pada iming-iming, wah gitu.